0: নম্রহ ওকুলো খানানি উলা আমু এটাকে থবা ঠিক হে খালা তই তরা শীতের তাই নবে বিনোদ হালে সুবি দিলি অম্পে ভাই
1: রুব
0: কবে খানে কান্দ নি কুটরে কানা মারি গড়ে নো না না পাহে কারা কাতা
2: না রে খুটে
0: ভালে কান্দ মেয়ে কষ্ট করলাম কবে রাবো আঠু আনি কবি দিলি হ্যাঁ এ না